0: तेरा मेरा प्यार अमर फिर भी क्यों लगता है मुझको डर। असली नकली फिल्म से आप सुने लता जी की आवाज में।
1: यू आर
2: दिस इज इट weerbericht op Ujana Radio. Vanmiddag verdwijnen de buien grotendeels en klaart er vanuit de westelijke kuststrook langzaam op. Het zuidoosten houdt echter een hardnekkige bewolking. De temperatuur stijgt naar waarde tussen de 20 en 23 graden. En tot zover het weerbericht op Ujana Radio.

0: उजाला रेडियो का प्रोग्राम में अभी आप मृत्यु समाचार को सुने।
1: यू आर Dit is Bianca Damink van de ANWB. Momenteel zijn er geen bijzonderheden onderweg. En tot zover de ANWB Verkeersinformatie.
2: You are.

0: You Are.
1: Dit is Annemieke Bosgaard van de ANWB. Twee vertragingen te beginnen op de A4, Amsterdam richting Den Haag. Tussen knooppunt Hofvliet en Leidschendam staat 7 kilometer file met 10 minuten op onthoud. Het komt door een kapotte vrachtauto en de rechte rijstrook is dicht. En ook pech op de A50, Arnhem richting Apeldoorn. Tussen knooppunt Waterberg en afrit Hoenderlo staat een geschaarde auto met een aanhanger. De rechte rijstrook is hier dicht en daardoor heb je 20 minuten op onthoud. Ze gaan daar nu bergen en dit gaat waarschijnlijk tot 3:30 vanmiddag duren. En tot zover de ANWB verkeersinformatie.
2: Ujala Radio. Desh bhar mein sunai deta hai ANWB Plus. Tor ghar mein, tor auto mein. तू बता दे सबको इसे उजाला रेडियो DAB प्लस पर देश भर में उजाला रेडियो द ग्रोस्ट क्या हार्ट द बेस्ट उजाला रेडियो
3: तुझे लगे ना नजरिया
4: सलाम और नमस्ते आप सुन रहे हैं उजाला रेडियो को और आपके साथ और हजारों लोग इस प्रोग्राम को सुन रहे हैं